দেখো, 20 রান নাই এই ন কোম্পানি নাই রাডিও লিবার আর সির হো তু নেবে মাক মানতে ইনফ্রা সাতিউন লেলা মাইতেন ফ্রিকোয়েন্সি রাডিও লিবার রা দে দিলি ইডা নে মাকে তেনে মুজিকা ইডা তা নো সি তে নিয়ে পাইতি নিয়েন মু পাইতি রেস্তে রা রে মুজিকা হো তি তুলু মাউ ন রেগা ডোর মাউ ন রেগা ডোর এ এ তুইর মাইতাং এ এ ইতানা ফাতি ইনফা ইনফরমেশন গা নোটিশিয়া ইহা জর্নাল তিমর পোস্ট ফাতি লিলু ইহা পাজিনা প্রিমেরু ওকে অংগ্রা ওকে অর্চা কংগ্রাতুলা ভিয়েতনাম বা সুসেসু ডেভেলপমেন্টু প্রেসিডেন্ট রিপাবলিকা জে রামজর্তা কংগ্রাতুলা ভিয়েতনাম বা সুসেসু ডেভেলপমেন্টু নেবে atinsi no ambisão atusai nação desenvolvimento to tinan 2045. Neve se festado ne ato parabéns ba governo no apoio Vietnã e a ocasião intervenção nacional. Vietnam ne badala ba Vietnam badala Ronaldo Racing bala war badala wal no racing ida no fase ba vonta de Timor Leste atu continua a força cooperação bilateral e área agricultura comércio educação no transformação digital. Ya, turma itu lemen saja ide husi sesanto dia bon dia mau bon dia mau sano belun dia kelai. Iya beri garu baru. Nah husi rela kama buza bono belun dia kelai. Ya stabilela un sano belun vali dia kelai. Ya be thank you basis di. Ili vali tan husi mau mari felicidade dia mau vela shalom ba mau vela shalom ba ina admi espejo ba ukao. Dia kira nema komentar itu le komentar itu na itu turma itu. Ita ba ronatan musica, musica, musica, musica, musica sera magdia ke. Musica, doben, doben, doben, doben, doben, doben, doben, doben. Ose abo de unia. Ma ito ta sistan musica, hoto magita. Kunde mo hoto musica ne hoto magita fa leta informasang, fa leta informasang notisia ba ouvinti siroto, depois lemos mensagem sira, eh. Musica, doben, doben.